0: গ্যাস সিলিন্ডার, গ্যাস চুলো, গ্যাস গিজার, চিমনি, এসি, কুলার, ওয়াটার ফিল্টার, সবাই প্রকারকা ফ্যান, রাইস কুকার আদি পাইন্ছ।
1: সাথেই তামা, পিতল, স্টিল, সিলভার, ফলাম, প্লাস্টিক বাট বনেকা কুর্সি, টেবল, সম্পূর্ণ কিচেন তথা ঘরম চাইনে উচ্চ গুণস্তরকা স্বদেশী তথা বিদেশী সামগ্রীহরু হোলসেল তথা খুদ্রা মূল্যমা পাইন্ছ।
0: কম গুণস্তর কা হইন, উচ্চ গুণস্তর তথা স্তরীয় র ওয়ারেন্টি কা সামান নই রোজনহোস। তিসকো লাগি অরু হইন সুস্তি কিচেন তথা গিফট হাউস ব্যস্তুই নিউ রোড অথবা লৌডারি কিচেন হাউস সফা সড়ক দমৌলি নই রোজনহোস। সম্পর্ক নম্বর 0665367115 র 9841127।